0: hard work ini mon mundi na kam kuri do sobte ini khushi ekta ta khena
1: oi oi khushi ase muk chungji do bal do bala se do bra yadi gida ba nahi le mon pe khe do moi kan me ne yadi ha do khushi hoye do do bra moi kan bi muk chung aha do la pi ase khushi bi ase ne ga ase
0: acha do psi khushi bai se to ma last question ekta hoti wo ini apni bi radio hune akan ge kewa ekta khubule mon ase kole do ini khubule paribo
1: মই খান হনি বলে দো বেশি মন কি কি কইলে বে নে হলে বে রেডিও নাই এত ব্রা মই খান টিভি দো আছে হলে বে রেডিও না থাকা ব্রা হলে আও লাগা কিবা বস্তি লাগা প্রোগ্রাম না এত গান বি হনি বলে বেশি মন আর লথা কথা বি আহে দো না হলে বে আও খান বেশি কোয়া দো বি ভাল ও তো আমি তে হদা হতি কুরা দম বি হনি তো না এত বেশি খুশি আছে
0: থ্যাংক ইউ সো মাচ আসনুক রেডিও আঙার তুমিয়া পানুক তালংনু আর তুমি নং তিম তুম আঙা দাদা আসনুকে পানুকি আশীর্বাদ রেড কানু জি শিশিলম বা পার্টিসিপেট আস নং পানুকাদমা তুমা আসনুকা তুমা খানং পলার